0: pyramid.
1: Yo, what up, what up? It's the Kid Out of War. Y'all listen to YCRadio.org, the voice of today's generation.
2: প্রতারণা সতর্কতা, কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
3: Are you looking for a tutor? Do you need to brush up on your research or speaking skills? Perhaps you just want to boost your confidence. Well, York College Collaborative Learning Center offers free tutoring in person and online in room AC1C18. Meet with a tutor at york.cuny.edu/CLC or contact them at email clc@york.cuny.edu. Call them at 718-262-2303 or 718-262-2494. Again, meet with them in person or online. Meet with the tutor at york.cuny.edu/CLC or contact them via email at clc@york.cuny.edu. Call them at 718-262-2303 or 718-262-2494. This is brought to you by York College Collaborative Learning.
4: Ladies and gentlemen of York College, it is I, Giovanni Anglin, and I have some exciting news pertaining to YCRadio.org, the voice of today's generation. We are now featured on an app called TuneIn. That is TuneIn. And TuneIn allows you to listen to our radio show. It allows you to listen to our music. And it allows you to listen to all the things we have to offer here at YC Radio. So in order to get this app, for you Android listeners out there, you can get it on Google Play. And for all you people with Apple products, you could get it on the App Store. Thank you for listening to YCRadio.org, the voice of today's generation.
5: Alerta de estafa. Nunca comparta su contraseña de acceso de CUNY ni su MFA. Por favor, recuerde lo siguiente. Nunca comparta sus contraseñas ni sus factores de autenticación multifactor, o MFA, con nadie. El personal de tecnología de la información, de su campus o de CUNY nunca se lo solicitará. No responda a una solicitud de MFA si usted no inició el proceso de inicio de sesión. No haga clic en enlaces ni abra archivos adjuntos en mensajes de texto o correos electrónicos sospechosos o inesperados. Si cree que proporcionó su contraseña o factor de MFA, hizo clic en un enlace sospechoso o abrió un archivo adjunto sospechoso por error, comuníquese con la mesa de ayuda, Help Desk, de su campus para recibir asistencia. Este ha sido un anuncio de alerta de estafa de CUNY.
6: My name is Bio Fiammi, New York City guitarist and president of the York College Music Club, and you are listening to YCRadio.org, the voice of today's generation.
7: Bad boy Tim's in the building.

0: YC Radio, what up, man? It's your boy Nova Brooklyn. This is YCRadio.org, the voice of today's generation.
1: 国语的朋友你好，约克大学想告诉你，我们测试中心的托福考试可以实现进入大学的机会。如果你想快些完成大学 ，CLEP 可以帮到你。CLEP 是由美国大学理事会开发，已有40年。是的，约克大学测试中心提供这一切。我们位于 A 斯建设94-20GUY RBREWERBLVD 牙买加 MY， 房间号1705。
2: Hi, my name is Larry Eaton, and I'm hosting a new show called Fireside Chats with Mr. Eaton. The show will be dealing with issues surrounding veterans, but also for all students and their educational endeavors. Please tune in to YCRadio.org every second and fourth Tuesday of the month. I look forward to speaking to you all on YCRadio.org, the voice of today's generation.
3: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 অবস্থিত।